খবর উঠেছে নিতন গতে দু দিতে নিয়ে চিনি গেছে সেদ কো অপসো মানে তাপ শুরু দিকছে চিলিলেন এন গিল্লা চুমা পিল্লি গঙ্গে তেন চাই চাগেঙ্গে চার্জ এফ এম ফায়ার তোমা হাতে

0: রুবেন, রুবেন,
1: সরি, দ্য মোবাইল সাবস্ক্রাইবার ক্যান নট বি রিচ।
0: আমায় গিনা কাগের আবে নিচয় মতরা নেতো গুয়াগা নাই। হুম, মতরা নেতো গুয়া মানাই। কতর কবা করা, কতর কবা, কতর কবা গে গে তো করা গেছে কি তো। *274#. *274#. *274#. *274#.